আমি ওই কুশিনে থ্যাংকি মামা মালুস দিয়েছে না নিচে ওই কুশি অনেক থ্যাংকি মামা মালুস মস দিয়েছে। আর তো মামা মালুস ফালি গা, মামা মালুস ফালি গা কম ফর্মে ওই পাউকা অবসর নিশি এক কুইডাডো নানা কুইডাডো মান্তান y a seguir con su mensaje se lucha no si mamalu oh mamalu oh mamalu mama to ni han me han ni la lica limar te dice mama to ni han me han ya la lica limar mama to mi enti ma usik ya ne para senti ok usi september lo tiga di en bono man fue la música ay tan mono pau caudet.